তরাই খানু সিঞ্জু বোরা থানে সি পাখুঙ মগ চঙ্গে আঙাঙ মলাই রম্মি মখ্যা চাম লাউই পিজরি মখাই চাগে হাই চারি মখাই কপি

0: তাবিরে রেডিও ক্লাস সহুম কুঠা তরেত ছুব তাঙ্ক থরমাসিদা ক্লাস সেভেন গি ইংলিশ লেসন তাহানজখ্রে থরমাসি ডিপার্টমেন্ট অফ এজুকেশন এস সমগ্র শিক্ষা মণিপুর গি তেংবাঙ্গ লোনেনা পুথকজব থরমনি
1: Presenting Mahindra's all-electric SUVs, the BE6, XUV9e and XUV9S, with a real-world range of over 500 kilometers, lifetime battery warranty and ultra-fast charging from 20 to 80% in just 20 minutes. So what are you waiting for? Visit Shiv's Auto Imphal for test drive today and bring home your dream car.

ড্রাজন রাওয়াল নিসাকা ইসাইসি তাহান জাকিবগা লইনা তাঙ্কক আসিগিওইনাদি তোঙান তোঙানবা সেইসাকপা সেইসাকপি সিঙ্গি কঞ্জেলদা গেট লানথোকচাবা মাতাং আসিতে লইজারে।

0: 情爱恨比如战比黑我无比人中跟了我有灵更特比中苦呀靠得精神比中帮着我拉的哈南边那村里的路梦里我心安恨比如不那么地比那比如밤즈브조론도비누비오락흥비르누무쿠야카다텀비오
1: 이비안마이마세할로에래누가이사송감대하이코아
2: 파산디셀리
1: 사이디아파산에사이코아이저디스케일주왕아삭트라네
2: 왕사이나도프리올라코아퀸네숨살루바비엘레키마포마폼싱세마사기똥안똥안바탤런트레바미제듬킹네코아데마포원아트스위네헤레라모곰바데후식수아트스마칼라마니사이사파이신나타
1: 하이바디오코기메테니비싱세마기똥안바탤런트레하이바네바탕나파바데나타나
2: 탕나파바데사이네데고마사기오이바탤런트베아몬슬레데나코아아주아토파모무나라세
1: 밍암다하이비오
3: 아이기밍덕조마라티
1: 까람바셀할그룹키오비라
3: 사나레박셀레그룹키
1: 까리오이나라이비리노왕은그룹시다
3: 셀레그룹키다이시보이바
1: 아도호세이노리사이눅시바마수다토크레도이사기오이바디까리노마야암다우피도이샤
3: 에샤리엥어머티게샤리엥지디거기레디오다가다보디강전러고하이따레고아이나주어강원이데주다자르바비디겐더지기다야오바샤리엥메이샤나지암밤저르보디마티엑토살로코헤아토바가오르낭기나파오사갑티가야기마퉁다까리구마낭남꿈락라바할라코코나리박시다자티기이나꿈나셈람게살로코헤아토바
1: 마탕제가돔나간자시게
2: 소나간블루
1: 오오오오오오야야밍암다헤비오
4: 아이밍고이점우사살로코끼마밍나마이테이샤누
1: 사기오바신밤디까리오인
4: 아이제호지피수사야도가앙앙기private school da su pujare ramski wo jawan
1: kari pino sa biri sibo
4: phanek sai
1: akoina tab de bi ama use ko nai bese
2: pm sai hai
1: muga ga phanek sai ba
4: phanek sai one ply one ply da akoi ge lelin phela morang phela sai school cha parina aku pasaw dung am de
1: wa de su morang phi hal line ba adu yon bagi matang si dik mai tau ge selo group da dum yon bro
4: akoi le kai na su dum law school la su dum law phanek te dum kon na de sabangam da da ngai school halaga jo sai e aduga abdi chuti ni kum ba nungdang su dum sai ai ngon ta ha gola sab sao pung mari ta gola sab sao te cha da ru mi chi ya we wa ma tam da de
1: adu cell group ya bo si da gi kari kana ba phang ge ha ba chai bi
4: cell group ya bo si yam kana ya koi weekly koi saving da we ko adu duga koi paisa se koi yam kui de ko khai fast chal pa chongwa de koi hu tu lai pu ba se ko chongwa po re ri sing tara kuntra yang khai smai la담마리락쇼레고 50G 라우리세바탕드디와라케 IM 라이코아도시 1% 네바코냐싱도이세
1: 싱바데
4: 싱바데세아싱바데리싱양카이로보데리싱아니가정화니정화홈바시다정화지네첸도이네바코아니지네프린시팔로이도이네바첸도이가코이 1% 네바누나코이암라인싱하이타레와데바코이달파정화지가첸도이네바마탕타다디목루팔리싱아니싱보이마이20 20중따라따라도이네바아니싱아니가마이얼파콜라가도마이로샨도이네바싱아니나아이기프로이바나바다수도마땡빵에양파이시양가나이나칼레아이와칸다
2: 나링에마탐데디셀히르굽톡파세마얌네이뭉데게앙앙이사이하이바마타망레나아도후직타디아남바나미싱세롱얀타나라파동라토레하이디시야오라칸다스데기칸나바마얌팡이데기타우도와톰토가수카링바쿠동 tibam tho ga su mayam na mating pang bagi adu kum ba ma di phang ma mali ko
4: da gi ai gi puroi bana gi da ju group ki wen a khoi chalai go ki cha te du mating pang ge
1: ta ji mayam mang da budi matang matang ut pi ge da isa gi di kari no mayam da ut pi do se
4: a rhyme soi na som anga anga lai mi na mani na ko rhyme soi ma teng ma tau ja ra ge ko ima sak sar ge school ka ba thing la ni papa phi rol set pi ro kakka be lak lani assembly do nang houdradi na pai ba tarani na pai ba tarani
5: aigi meng wai bidya bati aduga aigi group ki mamming na te lucky star hoi biere ki mamming na use ko no po biele cluster ki mamming na thongzu opunba multi purpose cooperative society limited
1: thagi sinpham dikari oi biram
5: phi saje phi je aha bada wangai phi sarame aina hana hainarak ta ba hai gadra kaino isan sanna diena aigi haijabi ena daban daing je ta khaptara sadare
1: o hana isa se lai saringe de phi sabira pro
5: a phane imboi de lole e phane gam lolam me aduda khoi gi hujikan gi motor machine tholak pa de gi order je ke alak ta ba adu lak ta de gi phi sab do onda ba hana phane am lolam me
6: phane lolam ba de gi phi sarak pa se hai di tongan tongan ba makhal ne ba sida ji mu kamaina to bi hai ba di suai hai ne de ba thaba ma laga mu tawra ri ne ba se tam ro kamain to ge
5: tam ba hai je adum lem na di am ta ta de aigi oi ho gi hai ba zo am ta phang de aduga adum chi ki ai hata muti phi je yam howi nga hata mu na kun na hore ma thang na kun tha hore hata di lem ga dra phangi asoi ara kum ba de di mi na pam bi de ba gi le ho ba di ai aduga e si pha ja ba ji ma aigi oi ho gi hai ba di su phang phang dra
6: adu di priyo bla khoi market si so to ki ma te phari adu ma yam dai na na ba ma yam na di ma yam te si sa na sai ba po se yam pha ja na ma yam na pam na sa ba de ni ne ko
1: isa gi su phang au de hai adu bu de hai nei de
5: মেদাম চিথাও বামু আলের গ্রুপসে সাইকি গ্রুপ মাম ভেলে মাম পুলগা রুয়েল রোড মার্কেট থা খুদিংজু তো পানোপিদ আইজাব আসা ফির মা মা সাব গ্রুপ মামু পুথোগাছু আদম সিটি আসব পোট লোব পোট লেমনটি মানে মানে আইগি ইসা থাকতে ফাইগ্র খে গ্রুপ তো পুথোবগাং দে কাকপগা আইগি পিরো আইগি পিরো লগি বাঙাতনি
1: ইয়া হাজারম দং মালে বে আমা হাই দিছি
6: বাইস অর্ডার তা হরছি রং
1: ডাবল দাইং হাই জি কারি দে সাবে
5: আম ফানে লাগে ফানে এক নে কানো কোন দা সাবনি কোন ইয়াম পিক পাজি না ওয়াং গাই ভি ওই ছাইবা আদুগা আইগি কোন দুনা কিতং চাওয়ে ফানে ছাবে ইয়ানে না দমাই তরগা ছাগি বনে
1: আদু ডাবল দাইং হাই জি সুকো কোক দাবরা কামাই তো
5: মই দোকানদি কোকটেনে পিরে এই না মুথাদা লবগা মমন মানাদি হন্দা মুথাদা লবগা পয়সা মমন জে মানাদি আদো সিদমি নদি সমাই লবদা মমন পালি সিং আমাগা চানি আখাই পি হাই দিসিং আমা সৌমি আখাই জিনা কমাই তবনা কোকতবনি হাই কোকতবনি হাইরগা হলাগা লংচাক চাক পম মতম দি খুতত চুবদুনাদি কোংগনে দি খালি সুরগাদি ইংজেদরি মেদা
6: হয় হয় প্রিয় ব্লক কইনা তাকিব মতম দ মমাঙ্গি বেলেফ সিং সেপ মতম দ লং লৈরব মতম দ মমন তাথনা ফংবগি মকওয়ারি তৌগিবা আদু গুমবদুরি খুদংসাব ফংজার দাবিউনি
5: মেদাম আইগি ওইনাদি ফংজেদে আদুগা আদুগি পোটো কমি খরা মনাদি কোয়ালিটি হন্দাই পোটো ফাবওয়ালি হাইবদুদা বাজার চলগাদি আফব ফতব লয়নি ফংয়ে বাজারে দুম লৈরে সিজনারাইদি
6: সাগি পার্সনেল গি ওয়ারি মেয়ামনি তারে তোজরিবা থাবক সিনভঙ্গি মাতাংনে তে দো মায়াম পুনা তামমিনবা নুঙাইগদবা আই তারেনে সাইরিংলা ইসাইরা ওয়ারি মাজার আপামম দংদি মেয়াম দখদল দে
5: মেদাম মখন মখন আই গি মতুং দে জুমি মেয়াম লৈরি সাইরিং থিবা কেন তোব জিনা মায়াম গি কমন ওইজারে আই গি খংজেবি হাইজেবি হাইরগদি আই সেলের গ্রুপটা লাইভলিহুড কি কৃষি সাক্ষী আম ওইজারি ক আদুগা লাইভলিহুড কি কৃষি সাক্ষী ওইবজিদা সাইগি হুজিকান গি মানা মাসিং জিদা থাইবা হার নুং তিলা হিদাক মায়াম জে সাইড ইফেক্ট লাইগদব জিং জে সিদেগি গা খুকনব গিদমকতা আখই গি ট্রেনিং পিরে এ আদুগা আমুক আখই গি এসআইজি লাই জিং জিদা আখই না মুক ট্রেনিং পিরব মতুং দা আই গি টি

0: homo to hning te tu to hning te kan he tau pase mana ya roi kai kan tho ga ai ke tam kal le pi gi to jam nuk si nam chanam bi se ta ki atom phagi jo kai pu tau ra su ama pu tau ra su yam lu na tau bi ba he ta re nam chanam bi se yam nuk si nam chanam bi chu chu lai ki ta re ma lai ra ma ga tinga si ta ba phang cha ga tong ne to nam chanam bi su nuk si e tom
1: hoi se ada che ma se gi film sing stage che gi works u za re koi na ayu ki likla lai re che ande khara pan jara ba de che gi wo ti yam yam gre adu bu ma se ima gi lam singam dri ka bok lai se gi film sing stage che gi top top pa makeup ki mahau mai khoin uzai che ichi ki interview ama da switch na habi ki bada ki ke da na ki ba hai bam so hai ki ba che na pam jaba se character makeup hai tari che si ki film sings da che ki si ki character makeup ki ma ong se ma mi tari che da masi gi ma ong se karam hai na tam bi ra masi gi wa khan je karam hai pok lak pa noi che
0: masi gi je film je a yam ba script se wari se si ki su yam matung ille kwa adu ka মাসে সাইটি আখং হাই দ্রামা কনগুমবা সাকুমবা সুয়াম তানবা মা খাংবা মাথো টাইবা তো না কারেক্টার মে কাকুমবা সিদি খয়না কপাল তো তো ইয়া সেনদেবা আতো না সানাসু থিজানবা হমজানবা মাত্র কালেবা তো না ওসা সোনাসে ওই তে ওসা সাতুমনি গাইলাই এম ডিউ দ্রামা কি পাও পাও মেকআপ আর্টিস্ট মই সি দা সাত লে তানে এ তো তাই কি ওসা সোনাসে জাম আলো রে মাই মেনাক তা সু আই এম তো সাত লে তো মা কি লাইরে আইনা লাইসারা গা মা কি কোন সে তো থামি না হচ্ছে পাও থামি এ তো আইনা হাঙ্গা তাপ পাও তা তো এত লাইরিক তো সিজন হ্যা তারে লাইরিক সে লই কারেক্টার মেকআপ ড্রেস কস্টম নো ইয়াও রে ওসা সোনাসে কি তানা চারে হ্যাঁ তারে তো না ফাজা হামতে ইয়াম লাই বা মি যে খুঁজি সুরাই মাতা পেছে না হান দই নি আউটা পেছে মাও বমাল হান দই নি আহল ওই তাপে মি সে আহল ও হেন দই নি তাই মাসিদাম স্টেপ বাই স্টেপ আমুক তাও বামু যাওরি বা মাসাইকে ওয়ারি পারিং চিনা মাঝে খারা খারা নারাম তাই সোম সোম সোম হেঞ্জালা তৈ নি হাইবা মালাইরি বা সুগুম্বা আদাকে কন্টিনিউটি আসি নাম্বার লয় হোক দরে হেং ছেম সামানা না ডেট অসুক তনাম দই নি হেং দে আর্টিস্ট কে ছেদু লাইতরে আংসি তাং মঙা তনাম গে ছেন হে ডেট 20 তনাম দই নি ছেম কন্টিনিউটি থাম গর আতুকি ছেম মেকআপ ছেম মুক তাও দই নি আতু গুম মদ কই মেকআপ আর্টিস্ট কই নে ইয়াম থওয়া ইয়াও পা হনা পা ইয়াম ছেন ছেরো দা হাই তো আতু ও মতর কা লাই হে
1: চুম বনি জে হে কন্টিনিউটি লা পদি পিতু পাও বা কাই বিয়া পদে বেই জে
0: ইয়া পদে আতু না আখাং হে তানা দা বাই আতে সগুম সিটি আতুনা আতম হালুয়াই বা কোন সিঙ্গা তুম তানা রে কারে মেকা
1: কোন কি বাহাই রগা মাচু মোমেন্টেশন বা খাক্সি না তেব কি বাহাই সে
0: হই ডাইরেক্ট তানা যাত্রী হাই বউ তানা বা কি দই ওয়ারি দু গা সুসানা না বা
1: নিয়াম নং আছে মতম দি টেনশন লাগ পনি নাই জে লইছল লাগ পদাই জে দগি খংজানিং বসে জে হই ফাজা বা হাই বসে ফাজা বা হাই বসে তেন কারি নি হাই না হাই বিগা
0: ফাজা বসে আই কি মতা দিয়া তুম কনোনি হাইতি মাপান থং খাক মাইথং উনজা ফাজাবাজে সি খাক নাতে কোয়া ফাজাবাজে ইন্টারনেট হাইতি মা কি মাগুন কোয়া মাগুন সে ইয়াম না কোনো ওহেনিং সাই কি আফাবা কারেক্টার মাম হাম সিএম বা মাগুন সগুন বা কোনো সিং সিনা মা কি ফাজাবাজে তুম হেঙ্কালা কেন ফানা হাইপানে ফাজাবা হাই আমা কোয়া আমন বা yamte phaja ba yang bata khaitat lo ra ka sa ke na taw ma tan da tin sara ma de ma du ki ma kun lai te ma kon lai te ma ki pot tu ki kon lai te aduna thi ra ka su thi ra har ka khaitat la ka sa ra ha ra thum ma de ma du ki ma kun do tu ki ma tik lai da na aduna phaja ba ha se internet ma ki ma kun ma ki character adu phaja ba tar ka le adu phaja ka da mi do do phaja ra to ni
1: makeup taw ra ga di se hekta mi se phaja ga da
0: মেকআপ তো বদি ফজা নেবনে মেকআপ হাজে কত বে ফজা রইতো নো থি নেবদি মেকআপ তো রইতো না আঠি বা খতি মা ফজা না বা কে তোরে নি মা কি লাইরমি বা পট আছে মেকআপ হাজতি লাইরি বা পট তো কই না আওয়াদ আপা হাপসি লাগা ফজা থক না মাতিক মা গাল লাইন না পথই দুবু মেকআপ কওয়ে আতনা থি রাগা লাইরাসু কে বাদা দিয়া তো কম্পালসারি ফাজা তো নি
1: নুপি সুনু পাস লই না মেকআপ তো
0: বই না নয় হচ্ছে তি মা কি স্কিন টোন দু দা তো কি তো নি ওয়াম তো লা কুন তো লা তা লা সি ইয়া গা গা তো মা খয় না আঙ্গো ব্রা আমু ব্রা মু ইয়া গা গা মা কি তো লাই দি বা মা কি কুসু কুলাই মা কি না তো নাম মে খতাং নাম দা না বা মিট খুরে গা তা আর মা তো লা সিএম দে না তার
1: নাম নঙাই যাই যে মাতাম জি তে লাগ লে যে থরম গি খই মিওই বগি পুন সি ওয়ারি সি দি খই না সিএম না তে যে লাইন সিএম ꯁꯦꯝꯕꯅꯤ ꯂꯥꯏꯅ ꯁꯦꯝꯕ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯋꯥꯔꯤ ꯑꯃꯕꯨ ꯃꯇꯝ ꯈꯔꯈꯛꯇ ꯂꯤꯕ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯤ ꯀꯩꯁꯨ ꯂꯩꯇꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤꯗꯤ ꯑꯣꯏꯕ ꯉꯝꯕꯒꯤ ꯋꯥꯡꯕꯗ ꯂꯩꯈ꯭ꯔꯦꯁꯦ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯏꯆꯦ ꯃꯇꯝ ꯈꯔꯁꯤꯗ ꯏꯆꯦꯒꯤ ꯋꯥꯔꯤ ꯁꯥꯟꯅꯖꯕ ꯐꯪꯕ ꯏꯆꯦꯒꯤ ꯄꯨꯟꯁꯤꯕꯨ ꯈꯪꯕ ꯈꯔꯃꯈꯩ ꯂꯣꯏꯅꯃꯛ ꯅꯠꯇ꯭ꯔꯒꯁꯨ ꯏꯆꯦ ꯑꯗꯨꯒ ꯏꯆꯦꯒꯤ ꯋꯥꯔꯤꯁꯤꯗꯒꯤ ꯀꯔꯤꯒꯨꯝꯕ ꯋꯥꯈꯜ ꯂꯧꯁꯤꯡ ꯑꯣꯏꯕ ꯌꯥꯕ ꯈꯔ ꯐꯪꯖꯍꯧꯕꯁꯤ ꯏꯆꯦ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯏꯆꯦꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯊꯥꯒꯠꯄ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ
0: ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ ꯃꯌꯥꯝꯕꯨꯁꯨ
1: ꯍꯧꯖꯤꯛ ꯑꯃꯨꯛ ꯏꯆꯦꯒ ꯐꯤꯂꯝ ꯑꯃꯗꯤ ꯑꯦꯜꯕꯝ ꯀꯌꯥꯗ ꯌꯥꯝꯅ ꯅꯛꯅ ꯊꯕꯛ ꯇꯧꯃꯤꯟꯅꯔꯤꯕ ꯁꯪꯍꯥꯏꯔꯕꯤ ꯐꯤꯂꯝ ꯑꯦꯛꯇ꯭ꯔꯦꯁ ꯁꯣꯃꯥ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝꯅꯁꯨ ꯑꯁꯨꯝꯅ ꯊꯝꯂꯛꯂꯤ
2: ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯄꯨ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜ ꯑꯩꯕꯨ ꯆꯦꯖꯤꯅꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯋꯥꯍꯩ ꯈꯔ ꯊꯝꯕꯤꯅꯕꯒꯤꯗꯃꯛꯇ ꯍꯥꯏꯕꯤꯔꯛꯄꯒꯤꯁꯨ ꯍꯟꯅ ꯍꯟꯅ ꯊꯥꯒꯠꯆꯔꯤ ꯑꯩꯒꯤ ꯀꯔꯤꯌꯔꯁꯤꯗ ꯌꯥꯝꯅ ꯂꯨꯅ ꯆꯥꯟꯅ ꯇꯤꯟꯅꯔꯛꯄꯁꯨ ꯆꯦꯖꯤꯅꯤꯁꯨ ꯑꯃꯅꯤ ꯑꯗꯨꯅ ꯆꯦꯖꯤꯅꯤꯗ ꯇꯝꯖꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕ ꯒꯨꯟ ꯃꯌꯥꯝ ꯂꯩ ꯃꯥꯒꯤ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯅꯦꯜ ꯑꯣꯏꯕ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯑꯥꯔꯇꯤꯁꯇ ꯔꯦꯁꯄꯦꯛ ꯇꯧꯕ ꯃꯤ ꯑꯃꯅ ꯑꯃꯗ ꯔꯦꯁꯄꯦꯛ ꯄꯤꯕ ꯑꯗꯒꯤ ꯏꯟꯈꯠꯂꯛꯂꯤꯕ ꯑꯥꯔꯇꯤꯁꯁꯤꯡꯕꯨ ꯃꯥꯅ ꯁꯤꯅꯤꯌꯔ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯄꯤꯕ ꯑꯦꯗꯚꯥꯏꯁ ꯑꯐꯕ ꯄꯥꯎꯇꯥꯛ ꯃꯌꯥꯝ ꯑꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯁꯨ ꯋꯤꯠꯅꯦꯁ ꯑꯣꯏꯔꯒ ꯑꯗꯨꯝ ꯂꯥꯛꯆꯔꯤꯕꯅꯤ ꯑꯗꯨꯅ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯇ꯭ꯔꯛꯄ ꯃꯇꯝꯗꯁꯨ ꯆꯦꯖꯤꯅꯤꯗ ꯄꯦꯁꯥꯂꯤꯇꯤ ꯂꯩꯇꯦ ꯃꯥꯒꯤ ꯇꯧꯕ ꯊꯣꯛꯄꯗ ꯐꯖꯅ ꯇꯧꯋꯤ ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯁꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀ꯭ꯂꯥꯏꯝ ꯏꯟꯗꯁꯇ꯭ꯔꯤꯁꯤꯗ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯤꯂꯝꯒꯤ ꯇꯥꯏꯕꯪꯗ ꯏꯟꯇ꯭ꯔꯦꯁ ꯂꯩꯕ ꯑꯥꯔꯇꯤꯁꯁꯤꯡꯕꯨꯁꯨ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯕꯨꯁꯨ ꯃꯥꯅ ꯑꯗꯨꯝ ꯍꯧꯖꯤꯛꯁꯨ ꯂꯝꯖꯤꯡ ꯂꯝꯇꯥꯛꯄꯤꯔꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯥꯔꯠ ꯑꯦꯟ ꯒ꯭ꯂꯥꯃꯔ ꯏꯟꯗꯁꯇ꯭ꯔꯤꯁꯤꯗ ꯀꯨꯏꯅ ꯂꯩꯕꯤꯗꯨꯅ ꯍꯦꯟꯅ ꯁꯥꯡꯅ ꯁꯦꯕ ꯇꯧꯃꯤꯟꯅꯈꯤꯁꯤ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯤ ꯑꯗꯨꯒ ꯆꯦꯖꯤꯅꯤꯒꯤ ꯐ꯭ꯌꯨꯆꯔ ꯅꯥꯗ ꯌꯦꯛꯇꯅ ꯃꯤꯉꯣꯟꯗ ꯍꯛꯆꯥꯡꯒꯤ ꯁꯥꯖꯦꯜꯒꯤꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯗꯦꯟ ꯄꯨꯟꯁꯤꯒꯤꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜꯒꯤꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯃꯌꯥꯝꯗ ꯂꯝꯖꯤꯡ ꯂꯝꯇꯥꯛꯄꯤꯈꯣ ꯍꯦꯟꯅ ꯁꯥꯡꯅ ꯏꯟꯗꯁꯇ꯭ꯔꯤꯁꯤꯗ ꯂꯩꯃꯤꯟꯅꯈꯤꯁꯤ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯤ ꯊꯦꯡꯛ ꯌꯨ
1: ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯑꯆꯧꯕ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯕꯤꯔꯛꯈꯤꯕ ꯖꯦꯅꯤ ꯈꯨꯔꯥꯏꯒꯤ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡ ꯃꯍꯥꯛꯀꯤ ꯃꯔꯨꯞ ꯁꯥꯟꯇ ꯈꯨꯔꯥꯏ ꯁꯛꯅꯥꯏꯔꯕꯤ ꯑꯦꯛꯇ꯭ꯔꯦꯁ ꯁꯣꯃꯥ ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯁꯛꯅꯥꯏꯔꯕ ꯐꯤꯂꯝ ꯗꯤꯔꯦꯛꯇꯔ ꯔꯣꯃꯤ ꯃꯩꯇꯩ ꯂꯣꯏꯅꯅ ꯄ꯭ꯔꯣꯗ꯭ꯌꯨꯁꯔ ꯍꯥꯎꯔꯣꯡꯕꯝ ꯃꯦꯅꯥꯎꯕꯤ ꯗꯦꯕꯤ ꯑꯃꯗꯤ ꯕꯟꯗꯅꯥ ꯃꯩꯁꯅꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯄꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯏꯀꯥꯏꯈꯨꯝꯅꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯊꯥꯒꯠꯄ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ
3: ꯅꯀꯤꯁꯤ ꯑꯃꯨꯛꯇꯪꯒ ꯊꯧꯔꯝꯗ ꯇꯥꯕꯤꯔꯦ ꯃꯦꯀꯞ ꯑꯥꯔꯇꯤꯁ ꯈꯥꯏꯗꯦꯝ ꯖꯦꯅꯤ ꯈꯨꯔꯥꯏꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ ꯎꯅꯕꯤꯈꯤꯕ ꯀꯦꯅꯤ ꯀꯣꯡꯈꯥꯝ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤ ꯊꯣꯛꯆꯣꯝ ꯔꯦꯅꯨꯕꯂꯥ

0: ꯊꯣꯛꯆꯕꯒꯤ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯟꯗꯝꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯌꯪ ꯁ꯭ꯇꯨꯗꯦꯟꯁꯤꯡꯁꯤꯅ ꯍꯌꯦꯡ ꯃꯣꯏ ꯀ꯭ꯂꯥꯁ 12 ꯂꯣꯏꯔ ꯃꯇꯨꯡꯗ ꯃꯈꯣꯏꯒꯤ ꯀꯦꯔꯤꯌꯔꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯏꯟꯁꯀꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯂꯩꯔꯤꯕ ꯐꯤꯜꯁꯤꯡꯁꯤꯗ ꯃꯈꯣꯏꯅ ꯑꯄꯥꯝꯕ ꯑꯃ ꯈꯜꯂꯒ ꯃꯈꯥ ꯇꯥꯕ ꯃꯈꯣꯏꯒꯤ ꯐ꯭ꯌꯨꯆꯔ ꯀꯦꯔꯤꯌꯔ ꯁꯦꯝꯕ ꯌꯥꯅꯕꯒꯤ ꯃꯈꯣꯏꯗ ꯅꯣꯂꯦꯖ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯏꯟꯐ꯭ꯌꯨꯁ ꯇꯧꯅꯕ ꯍꯣꯠꯅꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯅꯤ
1: ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯗ ꯁꯔꯀꯥꯔ ꯑꯃꯁꯨꯡ ꯂꯅꯥꯏ ꯁ꯭ꯀꯨꯜꯁꯤꯡꯒꯤ ꯃꯍꯩꯔꯣꯏ ꯄꯨꯟꯅ ꯅꯤꯐꯨꯔꯣꯝꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯔꯤ ꯏꯝꯐꯥꯜ ꯋꯦꯁ ꯖꯤꯂꯥꯕꯨ ꯔꯥꯏꯖ ꯑꯁꯤꯒꯤ ꯃꯣꯗꯦꯜ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯁꯦꯝꯒꯠꯅꯕꯒꯤ ꯊꯕꯛ ꯑꯁꯤꯗꯒꯤ ꯏꯝꯐꯥꯜꯗ ꯍꯧꯈ꯭ꯔꯦ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯚꯥꯔꯠ ꯗꯤꯖꯤꯇꯦꯜ ꯃꯤꯁꯟ ABDM ꯑꯃꯁꯨꯡ ꯑꯌꯨꯁꯃꯥꯟ ꯚꯥꯔꯠ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯖꯟ ꯑꯔꯣꯒ꯭ꯌ ꯌꯣꯖꯅꯥꯅꯆꯤꯡꯕ ꯊꯧꯔꯝ ꯑꯁꯤꯒꯤ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯁ꯭ꯇꯦꯠ ꯃꯣꯗꯦꯜ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯧꯗꯣꯛꯄꯒꯤ ꯋꯥꯛꯁꯣꯞ ꯑꯃꯁꯨ ꯍꯧꯗꯣꯛ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤ ꯊꯧꯔꯝ ꯑꯗꯨꯗ NISA CEO ꯗꯣꯛꯇꯔ ꯁꯨꯅꯤꯜ ꯀꯨꯃꯥꯔ ꯕꯅꯋꯥꯜꯅ ꯌꯥꯎꯅ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯍꯛꯁꯦꯜ ꯑꯃꯁꯨꯡ ꯌꯥꯏꯐ ꯌꯨꯝꯕꯥꯜꯒꯤ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯑꯃꯗꯤ ꯀꯃꯤꯁꯅꯔ ꯁꯨꯃꯟ ꯁꯤꯡ ꯏꯝꯐꯥꯜ ꯋꯦꯁ ꯖꯤꯂꯥꯒꯤ ꯗꯦꯄꯨꯇꯤ ꯀꯃꯤꯁꯅꯔ ꯃꯌꯥꯝꯂꯝꯕꯝ ꯔꯥꯖꯀꯨꯃꯥꯔ ꯌꯥꯎꯅ ꯖꯤꯂꯥ ꯑꯁꯤꯒꯤ ꯃꯀꯣꯛ ꯊꯣꯡꯕ ꯑꯣꯐꯤꯁꯤꯌꯦꯜꯁꯤꯡ ꯁꯔꯨꯛ ꯌꯥꯈꯤ ꯖꯤꯂꯥ ꯑꯗꯨꯒꯤ ꯗꯦꯄꯨꯇꯤ ꯀꯃꯤꯁꯅꯔ ꯃꯌꯥꯝꯂꯝꯕꯝ ꯔꯥꯖꯀꯨꯃꯥꯔꯅ ABDM ꯃꯣꯗꯦꯜ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯀꯤ ꯃꯇꯥꯡꯗ ꯄ꯭ꯔꯖꯦꯟꯇꯦꯁꯟ ꯄꯤꯔꯗꯨꯅ ꯍꯥꯏ ꯖꯤꯂꯥ ꯑꯁꯤꯕꯨ ꯃꯣꯗꯦꯜ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯁꯦꯝꯒꯠꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯁꯦꯛꯇꯔ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯇ ꯑꯋꯣꯟꯕ ꯄꯨꯔꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯔꯤ ꯍꯛꯁꯦꯜ ꯃꯍꯩ ꯃꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯃꯤꯌꯥꯝ ꯌꯥꯏꯐ ꯊꯧꯔꯥꯡ ꯁ꯭ꯀꯤꯝꯁꯤꯡꯗ ꯑꯍꯦꯟꯕ ꯃꯤꯠꯌꯦꯡ ꯊꯝꯂꯤ ꯃꯍꯥꯛꯅ ꯍꯥꯏ
2: We set a target in ourselves for the health, government health facilities, the registration of both the facility and the professionals should be completed within a week. So this target was assigned to ourselves, to my CMO and her team, and we have been able to achieve that in last week. And we have shifted our focus from the government sector towards private sector.
1: ꯊꯧꯔꯝ ꯑꯗꯨꯗ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯁꯦꯛꯇꯔꯁꯤꯡꯒꯤ ꯄꯥꯏꯈꯠꯂꯤꯕ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯄ꯭ꯔꯖꯦꯟꯇꯦꯁꯟ ꯎꯠꯄꯒ ꯂꯣꯏꯅꯅ ꯈꯟꯅ ꯅꯩꯅꯈꯤ ꯍꯛꯁꯦꯜꯒꯤ ꯂꯝꯗ ABPMJAY CMSD ꯗꯤꯖꯤꯇꯦꯜ ꯍꯦꯜꯊ ꯏꯟꯇꯦꯟꯁꯤꯞ ꯁ꯭ꯀꯤꯝꯅꯆꯤꯡꯕꯒꯤ ꯂꯝꯗ ꯀꯨꯞꯅ ꯈꯟꯅꯈꯤ ꯄꯥꯎꯒꯤ ꯃꯔꯛ ꯊꯠꯅ ꯑꯇꯦꯟꯕ ꯕ꯭ꯔꯦꯛ ꯑꯃ
3: ꯐ꯭ꯔꯤ ꯍꯦꯜꯊ ꯀꯦꯝ ꯑꯦꯠ ꯁꯤꯖ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁ ꯂꯥꯡꯒꯣꯜ ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯖꯨꯂꯥꯏꯒꯤ ꯇꯥꯡ ꯑꯍꯨꯝ ꯑꯁꯤ ꯁꯤꯖ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁ ꯂꯥꯡꯒꯣꯜꯅ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯁꯦꯕꯥ ꯇꯧꯖꯔꯛꯄ ꯆꯍꯤ ꯅꯤꯐꯨꯃꯥꯊꯣꯏ ꯃꯄꯨꯡ ꯐꯥꯔꯛꯂꯦ ꯅꯨꯃꯤꯠ ꯑꯁꯤꯕꯨ ꯄꯥꯂꯟ ꯇꯧꯕ ꯑꯣꯏꯅ ꯖꯨꯟꯒꯤ ꯇꯥꯡ ꯀꯨꯟꯅꯤꯊꯣꯏꯗꯒꯤ ꯀꯨꯟꯇꯔꯦꯠ ꯐꯥꯎꯕ ꯁꯤꯖ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁ ꯂꯥꯡꯒꯣꯜꯗ ꯑꯌꯨꯛꯀꯤ ꯄꯨꯡ ꯃꯥꯄꯟꯗꯒꯤ ꯅꯨꯡꯊꯤꯜ ꯄꯨꯡ ꯑꯅꯤ ꯐꯥꯎꯕ ꯕ꯭ꯔꯣꯗ ꯁ꯭ꯄꯦꯁꯤꯌꯦꯂꯤꯇꯤꯒꯤ ꯑꯣꯏꯕ ꯐ꯭ꯔꯤ ꯑꯣꯄꯤꯗꯤ ꯀꯟꯁꯜꯇꯦꯁꯟ ꯀꯦꯝ ꯄꯥꯡꯊꯣꯛꯆꯒꯗꯧꯔꯤ ꯑꯥꯏ ꯏ ꯑꯦꯟ ꯇꯤ ꯃꯦꯗꯤꯁꯤꯟ ꯑꯣꯔꯊꯣ ꯒꯥꯏꯅꯤ ꯄꯦꯗꯤꯌꯥ ꯗꯔꯃꯥ ꯁꯔꯖꯔꯤ ꯁꯥꯏꯀꯤꯌꯥꯇ꯭ꯔꯤ ꯑꯃꯗꯤ ꯗꯦꯟꯇꯦꯜꯅꯆꯤꯡꯕ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯁꯤꯗ ꯐ꯭ꯔꯤ ꯀꯟꯁꯜꯇꯦꯁꯟꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤꯖꯔꯤ ꯑꯀꯨꯞꯄ ꯃꯔꯣꯜꯒꯤꯗꯃꯛ ꯁꯤꯖ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁ ꯂꯥꯡꯒꯣꯜꯗ ꯄꯥꯎ ꯐꯥꯎꯕꯤꯔꯛꯎ
4: ꯗꯥꯏꯃꯟꯁ ꯄ꯭ꯔꯣꯖꯦꯛ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟ ꯑꯣꯐ ꯄꯦꯊꯣꯂꯣꯖꯤ ꯔꯤꯝꯁ ꯏꯝꯐꯥꯜꯅ ꯕ꯭ꯔꯦꯁ ꯑꯃꯁꯨꯡ ꯂꯪ ꯀꯦꯟꯁꯔꯅ ꯅꯥꯔꯕ ꯄꯦꯁꯦꯟꯁꯤꯡꯒꯤꯗꯃꯛꯇ ꯐ꯭ꯔꯤ ꯃꯣꯂꯤꯀ꯭ꯌꯨꯂꯔ ꯇꯦꯁꯀꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯄꯤꯖꯔꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯇꯦꯁꯁꯤꯡ ꯑꯗꯨꯗꯤ ꯕ꯭ꯔꯦꯁ ꯀꯦꯟꯁꯔꯒꯤꯅ ERPR HER2NOI ꯑꯃꯁꯨꯡ KI67 ꯂꯪ ꯀꯦꯟꯁꯔꯒꯤꯅ EGFR ꯃ꯭ꯌꯨꯇꯦꯁꯟ ꯇꯦꯁ ꯑꯃꯁꯨꯡ ALK ROS1 PDL1 IIC ꯇꯦꯁ ꯇꯦꯁꯁꯤꯡ ꯑꯁꯤꯒꯤ ꯃꯇꯦꯡꯅ ꯀꯦꯟꯁꯔ ꯂꯥꯌꯦꯡꯕꯗ ꯑꯃꯁꯨꯡ ꯇꯥꯔꯒꯦꯇꯦꯗ ꯊꯦꯔꯥꯄꯤꯗ ꯆꯥꯎꯅ ꯃꯇꯦꯡ ꯑꯣꯏꯒꯅꯤ ꯑꯀꯨꯞꯄ ꯃꯔꯣꯜꯒꯤꯗꯃꯛ ꯗꯥꯏꯃꯟꯁ ꯄ꯭ꯔꯣꯖꯦꯛ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯄꯦꯊꯣꯂꯣꯖꯤ ꯔꯤꯝꯁꯇ ꯇꯥꯟꯅꯕꯤꯌꯨ
1: ꯇꯥꯕꯤꯔꯤꯕ ꯄꯥꯎ ꯑꯁꯤ ꯑꯥꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯗꯒꯤꯅꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ 37 ꯏꯝꯐꯥꯜ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯂꯝꯕꯤꯒꯤ ꯁꯤꯕꯤꯂꯣꯡ ꯑꯃꯁꯨꯡ ꯀꯩꯃꯥꯏꯒꯤ ꯃꯔꯛꯇ ꯂꯝꯕꯤ ꯅꯤꯡꯈꯥꯏꯕꯗꯒꯤ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟ ꯆꯥꯎꯅ ꯑꯄꯟꯕ ꯊꯣꯛꯂꯦ ꯂꯥꯛꯂꯤꯕ ꯅꯨꯃꯤꯠ ꯅꯤꯅꯤ ꯍꯨꯝꯅꯤ ꯑꯁꯤ ꯂꯝꯕꯤ ꯑꯁꯤꯗ ꯆꯠꯊꯣꯛ ꯆꯠꯁꯤꯟ ꯇꯧꯕꯗ ꯑꯄꯟꯕ ꯂꯩꯈꯤꯒꯅꯤ ꯍꯥꯏꯔꯤ ꯄꯨꯂꯤꯁꯀꯤ ꯄꯥꯎꯅ ꯍꯥꯏ ꯇꯃꯦꯡꯂꯣꯡ ꯖꯤꯂꯥꯒꯤ ꯀꯩꯃꯥꯏ ꯄꯨꯂꯤꯁ ꯁ꯭ꯇꯦꯁꯟꯅ ꯀꯣꯟꯕ ꯁꯤꯕꯤꯂꯣꯡ ꯑꯃꯁꯨꯡ ꯀꯩꯃꯥꯏ ꯈꯨꯜ ꯑꯅꯤꯒꯤ ꯃꯔꯛꯇ ꯂꯩꯕ ꯁꯥꯟꯇꯤ ꯈꯨꯅꯧꯗ ꯂꯝꯕꯤ ꯅꯤꯡꯈꯥꯏꯕꯒꯤ ꯊꯧꯗꯣꯛ ꯑꯗꯨ ꯊꯣꯛꯈꯤꯕꯅꯤ ꯃꯁꯤꯒꯤ ꯃꯊꯛꯇ ꯅꯨꯡ ꯗꯂꯥꯜꯒꯤ ꯑꯣꯏꯅꯥꯝꯂꯣꯡ 0.0 ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯕ ꯃꯐꯝꯗꯁꯨ ꯆꯤꯡ ꯅꯤꯡꯈꯥꯏꯕꯒꯤ ꯊꯧꯗꯣꯛ ꯊꯣꯛꯈꯤ ꯍꯥꯏꯔꯤ ꯃꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯨꯅ ꯁꯦꯀ꯭ꯌꯨꯔꯤꯇꯤ ꯐꯣꯔꯁꯅ ꯉꯥꯛ ꯁꯦꯟꯗꯨꯅ ꯏꯝꯐꯥꯜ ꯇꯝꯅ ꯂꯥꯛꯀꯗꯕ ꯃꯥꯜ ꯄꯨꯕ ꯒꯥꯔꯤꯁꯤꯡ ꯂꯥꯛꯈꯤꯗ꯭ꯔꯦ ꯑꯃꯔꯣꯝꯗ ꯏꯝꯐꯥꯜꯂꯣꯝꯗꯒꯤ ꯖꯤꯔꯤꯕꯥꯝ ꯇꯧꯅ ꯆꯠꯈꯤꯕ ꯒꯥꯔꯤꯁꯤꯡ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟ ꯐꯝꯁꯤꯡꯗ ꯄꯟꯗꯨꯅ ꯂꯩꯔꯤ ꯍꯥꯏꯔꯤ ꯔꯥꯏꯖ ꯑꯁꯤꯒꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯖꯤꯂꯥꯁꯤꯡꯗ ꯂꯩꯕ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯕꯤꯁꯅꯨꯄꯨꯔ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜꯗ ꯑꯔꯨꯕ ꯂꯥꯏꯅꯥ ꯀꯌꯥ ꯂꯥꯏꯌꯦꯡꯕꯒꯤ ꯆꯥꯡ ꯅꯣꯡꯃ ꯅꯣꯡꯃꯒꯤ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯂꯤ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯁꯤꯗ ꯇꯣꯇꯦꯜ ꯍꯤꯞ ꯔꯤꯄ꯭ꯂꯦꯁꯃꯦꯟ ꯃꯥꯏ ꯄꯥꯛꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯦ ꯍꯧꯖꯤꯛ ꯀꯦꯟꯁꯔ ꯅꯥꯕ ꯃꯤꯑꯣꯏ ꯑꯃ ꯀꯦꯃꯤꯑꯣꯊꯦꯔꯥꯄꯤ ꯄꯤꯗꯨꯅ ꯂꯥꯏꯌꯦꯡ ꯆꯠꯊꯔꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯕꯤꯁꯅꯨꯄꯨꯔ ꯄꯥꯎꯃꯤ ꯑꯥꯔ ꯀꯦ ꯃꯅꯤꯄꯨꯔ ꯁꯅꯥꯅ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯁꯤꯒꯤ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯁꯨꯄꯔꯤꯟꯇꯦꯟꯗꯦꯟ ꯗꯣꯛꯇꯔ ꯗꯦꯕꯦꯁ꯭ꯋꯔꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕꯗ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯁꯤꯗ ꯑꯇꯣꯞꯄ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯁꯤꯡꯗꯒꯤ ꯑꯅꯥꯕ ꯀꯌꯥ ꯂꯥꯏꯌꯦꯡꯕ ꯂꯥꯛꯄꯒꯤ ꯃꯊꯛꯇ ꯌꯨꯝꯊꯪꯅꯕ ꯂꯩꯕꯥꯛ ꯃ꯭ꯌꯥꯟꯃꯥꯔꯗꯒꯤ ꯑꯅꯥꯕ ꯂꯥꯏꯌꯦꯡꯕ ꯂꯥꯛꯈꯤꯕ ꯄꯦꯁꯦꯟꯁꯤꯡ ꯅꯤꯡꯊꯤꯅ ꯂꯥꯏꯌꯦꯡꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯔꯤ ꯑꯃꯔꯣꯝꯗ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯁꯤꯒꯤ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯑꯣꯟꯀꯣꯂꯣꯖꯤꯁ ꯗꯣꯛꯇꯔ ꯄꯤ ꯂꯤꯟꯊꯣꯏ ꯉꯝꯕꯤꯅ ꯍꯥꯏ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯑꯁꯤ ꯀꯦꯟꯁꯔ ꯂꯥꯏꯌꯦꯡꯅꯕꯒꯤꯗꯃꯛ ইম্পেনেল তৌদ্রবসু ব্রেস্ট ক্যান্সার নাবসিং ওইনদি সরকার লেমন হিদাক পিরকপনা আসিগুম লাইনা আসি হসপিটাল আসিদা লেমন লাইয়েংবনি ডক্টর পি লিনথোইংগামবিন হাই
5: মণিপুর গভর্নমেন্টনা নেশনাল হেলথ মিশন মাখাদা হিদাকসে ফ্রি অফ কোস্ট পিবনি পেশেন্ট গি হিদাকসে মেইনটেনেন্স রাপিদ হজিক লাইডি ব্রেস্ট ক্যান্সার গি পেশেন্ট মেটাস্টেটিক এডি থদোখরাবাই তারে হিদাকসে কইনা নেশনাল হেলথ মিশন মাখাদা লাইবা কুই মেডিকেল ডাইরেক্টরি লোজারগা পেশেন্ট জে পেসা আপ দ টিং হানদবিদা হিদাকসে কাপসব থাকানা ইয়াম সামনা চাওব মতেং পাউগি দমক দ থাগত ফন্ডুক সরি পেশেন্ট গি আমারম দ ইয়াম ফবাই তারে বিসেটপুর ডিস্ট্রিক্ট টাইমিনা ইমফাল আসত পাকান্দা মতব জুসাঙি পেসা জুসাঙি দু মে আমদলো ইন্ট্রোডিউস সোরেজ দ কাপদি ইভেন ড্রিপস পিবিরকপা এনএস তে খংদে কনজিউমেবল অতপ খরাজ দুম পুথকছরে পয়সা জু ইসং চং রে
1: রাইজে আসি মফন চিনবা থনা থা আসি কুনি পানদি কুনথ্রা ফাও বচা থাগদবা পালস পলিউ ইমুনাইজেশন বো মফং পান পাংতং নবগি দম মফম গে দ সেম সাবা হউক্রে ইম্ফাল জেলাগি ডেপুটি কমিশনার সভাপতি ওইদনং আসি পরমপাত লাইবা ডিসি অফিস কমপ্লেক্স কনফারেন্স হল দা নেশন ইমুনাইজেশন ডে লিসিংনি কুন্তরুকি ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ফর ইমুনাইজেশন মেফম আম পাংথোখ্রে মদুদা ইম্ফাল এসকে সিএমও ইয়াউনা মরি লাইনবে মে কে আসারু ইয়াকি মেফম মদুদা পোলিও হিদাক জেলা আসি মফম সিনব থুনা ইয়হনবগি দম পাইখত পাইয়াব থরাং সিং পাইখতনব কুমনা খনকি হাইরি চান্দেল ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটিনে সিন্ধুনে ইন্টেনসিফাইড পালস পোলিও ইমুনাইজেশন নোমগিব জেলা থাকি খানা নেনবগি থরম পাংথোখ্রে চান্দেলগি ডিস্ট্রিক্ট হসপিটাল পাংথোকিব থরম মেডিকেল অফিসার সিং সুপারভাইজার আমাদি আশা ফেসিলিটেটর সিং ইয়াউনা হসপিটাল আদুগি স্টাফ সিং সারু ইয়াকি মিফম আদুদা ইন্টেনসিফাইড পালস পোলিও ইমুনাইজেশন মারি লাইনানা পোলিওগি হিদাক করমনা থামগনি আমাদি হিদাক আসি মফম সিনব থোনা ইয়ন্থোকতুনা চাই মঙা ফাওবগি মনুংদ লাইব আঙ্গাং খুদিমক আমতা সিতাদানা হিদাক আসি ইয়হনব হোনবগি মতাংদ কুমনা খানকি হাইরি ফেরজো জেলাগি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি কুসুমনাদুনা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন এসেন কুন্তর হকদোখ্রে মাসিগ লইনানা লৌনা গন্দব লাইনা আসিং স্ক্রিনিং তৌব আমদি এনএস প্রোগ্রাম সু পাংথোখ্রে থরম আদুগ মারি লাইনানা ফেরজো জেলাগি ডেপুটি কমিশনার আনুনে আনন্না হাই খং হামথাবগি লাইনা আদিং আংথোকনবগিদম খুদ সা সেংনা হামদুনা লুনা নানা লাইব ও আর এস মতাম চানা সিজিনবগি তঙাই ফদব লাই মাসিগিদম হেল ওয়ার্কার সিংনা মিয়াম দ খাঙ্গনব লেপতন হোনগদবনি হাইনাসু মাংন ফংদোখি সুরাচানপুর জেলাত ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেশন কমিটিনা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন এসে কুন্তরুকি মতাংদ জেলা আদুগি ডেপুটি কমিশনার হলদ মিফম আমা পাংথোখ্রে হাইরি এম বি কলা সঙ্গীত বিদ্যালয় ওয়াবগাই তেরা উরকি তারা তরিত শুভ মপো কুমন থরম আসি পাংথোখ্রে কাকচিং জেলাগি মনুং সানবা ওয়াবগাই ইয়াং বি কমিউনিটি হল পাংথোকিব থরম আদুদা নাট সঙ্গীতন খুনুং ইসাই থাং তানাচিংবা তোমান তোমানবা নাট কেব থরম সিং উৎকি হাইরি ইন্ডিয়া মেট ডিপার্টমেন্ট ইম্ফাল সেন্টারনা হাইরি লালিব নিমিত মারি মঙানি আসিদা জিরিবাম ইয়াউনা রাইজো আসিগি সিংগি জেলা খরাদ আখাক আরাউ ইয়াউনা নং সুরব ইয়াই তামিংলং সেনাপতি কামজং নোনে টেকনোপল চান্দেল সুরাচানপুর ফেরজোল জেলাদ লালিব নিমিত মারি মঙানি আসি ফাওবা নং সুরব ইয়াই ইম্ফাল ওয়েস্ট বিষ্ণুপুর জেলাদসু থা আসি কুন্তারুক্ত আখাক আরাউ ইয়াউনা নং সুরব ইয়াই পাওগি মরকথন আতেনবা ব্রেক আমামু
6: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন গি এনুমেরেশন ফর্ম ফংদ্রবদি গসিমক আদমগি বিএলওগা তানাবিও নত্রগা 1950 দা কল তৌবিও ডিস্ট্রিক্ট হেলথ ডেস্কতসু তানাবিবাগানি ইসিআই নেট হাইবা মোবাইল অ্যাপ সিজনেরগা ফর্ম ডাউনলোড তৌবিউ নত্রগা বিএলওগা ওয়ারি সানানবা কল বুক তৌবসু ইয়াগানি
7: বিএলও দা ফর্ম পিছিনদ্রবদি ড্রাপ ভোটার লিস্ট দা মিং ইয়াউরকলোই জুন গি তারিখ কুনিপান ফাওবগি মানুংদা সোইদেন ফর্ম পিছিনবিউ
6: আই এম ইন পাউজেনজেরিবা চিফ ইলেকটোরাল অফিসার মণিপুর
1: আকাশবাণী ইম্ফালদগি পাউ তাবিরি নার্কো কোঅর্ডিনেশন সেন্টারগি তারা শুভ আপনব মিফম লাগলিব ইরা নিমিত্ত গৃহমন্ত্রী অমিত শাহ সভাপতি ওইদন পাংথোকলগনি গৃহ মন্ত্রালয়ের মতুইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি সিন্ধু নিউ দিল্লি পাংথোকদব মিফম কেন্দ্র তোমান তোমানব মন্ত্রালয় মিউটিং রাজ্য সরকার ড্রগ ল এনফোর্সমেন্ট এজেন্সি মিউটিং সরু ইয়াদা ড্রগ কারবার তো থিংব পাইখলিব থরং কুমনা এংসিনগনি হাইরি থরম গৃহমন্ত্রী অমিত শাহ ইং লিগনি কুন্তরুকি লিগনি কুমাপন ফাওবগি ভিজন ডকুমেন্টস ও নার্কোটিক্স কন্ট্রোল ফোগনি drug lalon ba thingna bhone ba gi mathak ta drug sin da ban ta na ba thorang kya document asida yauri sim karpula nasi na ba gi mayok ta packet pa thorang sing mata nga si kendri communication rajya mantri dr chandrasekhar pema sani na yeng sin khre sri chandrasekhar na hai sim kala nasi na ba na tholak pa pam da ba thado sing thingna ba gi da mak ta packet pa thorang sing manung san na miyam da hiram baski matang da bhap tan ba hai ba si yam namak tangai fadi Hauzik Sanabagi Pau, Ketri Mayom Prem Sandagi.
8: All Manipur Football Association Amphana Shinba, Humunga Suba, Sarasur Chan Singh KC SICBE Memorial Football Tournament, Lisingani Kunma Kuntaruki Champion, Anubu Imagi Mangal, Aim Kabam Namkaina Uikre, Ngasi Imphal Yomapal Kanyang Muru Sanakiba, Final Master, Apiba Matamda, Panjal Amamam Chanaduna, Draw Oibidagi, Penalty Kaunabada, Aim Kabamna Ulo Epsibu, Panjal Manga Ahumda, Matiba Piduna, Champion Oikivani. FIFA World Cup Lisingani Kuntaruki, Ngasi Ahinuyai Matung Pung Trying to Makai Taba Matamda Group Migi, Group Bigi Mes Amada, Switzerland Amadi, Kerenda, Sanaragani, Group Sigi Atopa Mes Amada, Pumpam Asimakada, Bosnia and Herzegovina Amadi, Qatar Lamba Taunagani, Hayang Ayuki Pung Ahumakai Taba Matamda, Group Sigi Mes Singda, Morocco Amadi, Haiti, Lunena, Brazil Amadi, Scotland Sanagani, Ayuki Pung Tarum Kaitaba Matamda Group Egi Messing the South Africa Amadi, South Korea, Lunena, Czechia Amadi, Mexico, Sanagani. Yai School Kankuna Shinba Anishuba, Late Chungkam, Noyon Chan Singh and Ivyama Devi, League Kam Knockout Kang Tournament, Lishingani Kuntaruki. Nasi Sanakiba Matchta, Klasana Yai School Bu, Panjal Kunitoitra Marida, Mighty Pikre. Imphal East Apunma Football Club Nishinba PRYA Founders Football Tournament Lishingani Kuntaruki. Kasi Sanagadaba Mesta PRYA Madi SAK Aniki Sanagadaba Mesadu Team SAK Laktavana Sanakhidre Hari Marishuba MNCA Men's Under 19 One Day Trophy Lishingani Kunma Kuntaruki. Kasi Sanakiba Semifinal Mesta RCA Lilongna PTRC Pachoi Part 4 Bu Wicket Tereta Maitiba Pikre. Gorani.
1: Hauzik aroi pada maro ebe pau amukhana mukhyamantri yunam khemsan haidi laumi singma pangal kalandona raija asi khungang sing sakot anaba sarkar asna sapjana lepli raija sarkar ipr ge secretary hungyo warsang na haidi unkhareba gi phebam lairi ba manipur da social media khutang da arano pau sing sando pathing na bhona bagi tangai phada balei imphal we jila bo raija aske model district ama oina semgona bagi thabanga sidagi imphal da haukre Nasil Hai contractor Imphal Jiriba Lambigi Sibilong Amasung Kaimagi Murakta Lambini Kaibidagi Satok Sachinda Sound Upan Batokle Amasung Narco Coordination Center Tara Suba Upon Mami Pham Langlibi Irai Nimita Graham Te Amit San Sabapiti Oiduna Pangtok Lagani Paulo Ijari

0: टेलिफोन लखत सगे हेलो
1: हेलो
0: गुड इवनिंग मणिपुर नी गुड इवनिंग मिंग ले फम तक पियो
1: आ
0: किंदम फैमिली आ को दम मंग लेकाय देगिनि था कोन
1: रोम पोपी मनी
0: मनी मनी लेकाय मंग लेकाय मंग लेकाय वही वही करम बेसे खुदा बिगिनि तक पियो
1: आइगे सम
0: ตะเยงเนี่ยตะวุเนี่ยดูดาวยาทอกเรดอันบันจิคังเรดอะฮันดะพังบีบรอมะระเตียมพังเรไอถามันเลียปุ้ยห่อยๆเตญาตลังกี้ปุชปานะชักชักปะเตญาโดนทาบีรอฮึๆมะเตียมกังงมีรัมบะยาบรองังบิจิไอจิกวามังไซนิงดินเซตติมตะเปซาร์วิไลจิตัดเครย
2: হয় লাইনম লাইনম মমন তো লাইনম হয় লাইনম টিং খং তো বুদুর সরমি লাগে যা চাইনা ফিল্মদি কই পুষ্পা রানী সাকপ যে টং লিংলাবই লাইনম আনিসে ফিল্ম মমিং
1: অনাবরা
2: হয় হয় ফিল্ম মমিং অনারম্বসু যাই আমত চেক আমি শর্মিলা কুয়া চারমদান ইসেদি সুরদুদু ফাবামদুইনে সুরজু গামবিরক্রমি কারণ ফিল্মনো হাইবা খিত চমনারে হয় হয় ফিল্ম খান ইসে খুদল তৌজরগে তামিনারি সরু যাবি থাকচরি
1: থ্যাংক ইউ